দিনা যায় দুঃখে সুখে, রাতি যায় নিদে, ভজিত নপারে প্রভু চরণার বিন্দে। তেবে জীবন জঞ্জাল ভিতরে হরাই দেউথবা সমর্পণার সেই মুহূর্ত মানঙ্কু পুনি অনুভবিবার সুযোগ আনিদিয়ে আম কার্যক্রম বন্দনা। তাহলে শ্রোতাবন্ধু চলন্তু সেই করুণাময়ঙ্ক পাদতলে নিজকু সমর্পিদেই শুণিবা ভক্তিগীতর কার্যক্রম বন্দনা।

লেগলো আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর বর্তমান শুণন্তু আজি আম কেন্দ্রর প্রচার হওয়া থিবা কার্যক্রমগুড়ি সম্পর্কে কিছু সূচনা। আজি সকাল সাতটা বাজে পঁচিশ মিনিটে বর্ণালী ক্রমে শুণবে কার্যক্রম গবাক্ষ বিষয় রয়েছে সময় আজি শুণবে এর শেষ ভাগ সুরলহরী সকাল আটটা বাজে তিরিশ মিনিটে শিল্পীমানে হলে প্রদীপ কুমার মিশ্র এবং রীনা মহাপাত্র কতোটি সুগম সঙ্গীত শুণবে সকাল আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে শিল্পীমানে হলে নিবেদিতা কুমার বাপি এবং ইরা মহান্তি হিন্দি চলচ্চিত্রর গীত প্রচার করব পূর্বাহ্ন দশটা বাজে পাঁচ মিনিটে দিন বারটায় দিন দুইটা বাজে পনেরো মিনিটে সন্ধ্যা ছটা বাজে দশ মিনিটে এবং রাতে দশটা বাজে তিরিশ মিনিটে শ্রোতাঙ্ক অনুরোধে ওড়িয়া গীতর কার্যক্রম ডায়াল আকাশবাণী শুণবে সকাল নটায় প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ প্রচার করব পূর্বাহ্ন দশটা বাজে তিরিশ মিনিটে পালা ক্রমে রাম হনুঙ্ক ভেট শুণবে দিন এগারটায় পরিবেশণ করছেন সুরেন্দ্রনাথ স্বাইঁ এবং সাথী দাসকাঠিয়ারি অহল্যা মুক্তি শুণবে দিন এগারটা বাজে তিরিশ মিনিটে পরিবেশণ করছেন কুলমণি পণ্ডা এবং সাথী মানে সৌর ভাষার কার্যক্রম তারবা প্রচার করব দিন বারটা বাজে তিরিশ মিনিটে গজল শুণবে দিন গোটায় বাজে পাঁচ মিনিটে শিল্পী মানে হলে উস্তাদ আহমদ হুসেন এবং উস্তাদ মহম্মদ হুসেন এবং জগজিৎ সিং ঘর ও ঘরণী কার্যক্রম দিন গোটায় বাজে কুড়িয়ে মিনিটে এথিরে শুণবে স্তন কর্কটর কারণ ও প্রতিকার সম্পর্কের সাক্ষাৎকার এবং অন্য এক সাক্ষাৎকার রয়েছে মাতৃত্ব ছুটি ও কার্যরত মহিলা অধিকার সম্পর্কের যুববাণী প্রচার করব অপরাহ্ন পাঁচটায় এথিরে শুণবে হ্যালো স্পন্দন বিষয় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুবপিঢ়ি সুযোগ না চ্যালেঞ্জ চৈতিজন কার্যক্রম প্রচার করব অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিটে শ্রীমদ ভাগবত শুণবে সন্ধ্যা ছটা বাজে কোড়িয়ে মিনিটে কতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণবে রাতে সাতটায় এবং রাতে আটটায় ধারাবাহিক অমৃতর সন্তান প্রচার করব রাতে আটটা বাজে পনেরো মিনিটে মূল রচনা গোপীনাথ মহান্তি বেতার রূপান্তর শ্রীনাথ মিশ্র প্রযোজনা অশোক মিশ্র এবং পদ্মলোচন দাস হাস্যরসর কার্যক্রম সজ মৌজ শুণবে রাতে নটা বাজে তিরিশ মিনিটে এথিলা আজি আম কেন্দ্রর প্রচার হওয়া থিবা কার্যক্রমগুড়ি সম্পর্কে কিছু সূচনা আকাশবাণী জয়পুর সময় বর্তমান সকাল সাতটা বাজে তিন মিনিট আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারিবে অল্প সময় মধ্যে।

0: আজি পঞ্চম দিনের ভারতীয় ক্রীড়াবিদ মানে নৌচালনা, উসু, বন্দুক চালনা এবং অন্যান্য প্রতিযোগিতার অবতীর্ণ হবে। উসু খেলাড়ি রোসিবিনা দেবী মহিলা 60 কিলোগ্রাম বর্গরে ফাইনালে চীন খেলাড়ি মোকাবিলা করা বেড়ে অনিমেষ কুজুর এবং গুরিন্দর বীর সিং পুরুষ 100 মিটর দৌড়ে প্রদর্শন করবে। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকি, পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনেপারে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক। আমার স্বাস্থ্যে শুনন্তু আলোচনা, সাপ কামুড়ার চিকিৎসা। আলোচনা করেছেন ডাক্তার মীনাক্ষী মহান্তি।
2: ভারতর প্রায় প্রত্যেক অঞ্চলরে সাপ দেখা যাঁতি এবং আম ভারতরে প্রায় প্রতিবর্ষ 30,000 লোক সাপ কামুড়া যোগ মৃত্যুবরণ করতে। সাধারণত কৃষক, জঙ্গলরে কাম করুথিবা ব্যক্তি ও অন্য জনসাধারণকু মধ্যে সাপ কামুড়িবার সম্ভাবনা থাকে। সাপ কামুড়িথিবা ব্যক্তিকু প্রাথমিক চিকিৎসার কতটি সাধারণ কথা ব্যতীত অন্য কোনসি কাম করিবা উচিত নুহে। সাপ কামুড়িথিবা ব্যক্তিকু বিলম্ব নকরি ডাক্তারখানা নিয়ে যাওয়া উচিত। অনেক সময় বিষ নথিবা সাপ কামুড়িলে মধ্যে অত্যধিক ভয় বা বিচলিত হওয়া যোগ রোগীর অসুবিধা হয়ে থাকে। তেণু রোগীকে নিহাতি মানসিক সান্ত্বনা দেওয়া উচিত। এহা ব্যতীত যদি বিষধর সাপ কামুড়ি থাকে, তবে বহু সময় দেখা যাই যে মন্দিরের পানি ঢালিবা ও গুণিয়া পাখকে নিয়ে চিকিৎসা করা দ্বারা বহুত অমূল্য সময় নষ্ট হয়ে যাই। এই সময় নষ্ট হওয়া দ্বারা রোগী দেহরে বিষ খেলাই হয়ে যাই ও তার জীবন বঞ্চাইবা কষ্টকর হয়ে পড়ে। সাপ কামুড়িথিবা ব্যক্তিকে আশ্বাসনা দেওয়া উচিত এবং অনেক সময়ে বিষ নথিবা সাপ দ্বারা মধ্যে লোক আক্রান্ত হয়ে সাপ কামুড়িথিবা অঙ্গরে পিন্ধিথিবা মুদি, ঘণ্টা, পাউজি ইত্যাদি খোলি দিয়ন্তু। ক্ষেত স্থানকু বাঁধিবা পাইঁ সুতুলি, কত্তা দৌড়ি, কট্টা রবর টিউব, ইলেকট্রিক তার বহুত সময়ে লোকমানে ব্যবহার করন্তু। কিন্তু এসবু ব্যবহার করিবা উচিত নুহে। কেবল হালকা করি ক্ষেতস্থান উপরকু কপড়ারে বাঁধিবা উচিত। কামুড়িথিবা হাতকু ছাতি তলকু ঝুলাই রখন্তু। গোড়কু কামুড়ুথিলে সলখ করি রখিবাকু চেষ্টা করন্তু। সাপ বিষরু রক্ষা পাইবা পাই সর্প বিষ নিরোধক ইঞ্জেকশন হি একমাত্র বিকল্প। এহাকু আন্টি স্নেক ভেনম কুহাযায় এবং এহা ডাক্তারখানা মানকরে উপলব্ধ হুয়ে। যথাশীঘ্র এই সুবিধা মিলুথিবা নিকটতম ডাক্তারখানাকু রোগীকু নিয়াযিবা উচিত। ডাক্তারখানার যাওয়া বাটরে রোগীঠারে দেখা যাওথিবা লক্ষণমান ডাক্তারমানকু কহিবা উচিত। সাপ কামুড়িলে ব্যক্তি অত্যধিক বিচলিত হওয়া উচিত নুহে কিংবা অত্যধিক ভয়ভীত হওয়া উচিত নুহে। ক্ষত জায়গায় বরফ লগাইবা বা ইলেকট্রিক শক দেবা অনুচিত। দেশী চিকিৎসা করিবা বা কোনসি চেরমূলি লগাইবা, জারামুহুর লগাইবা বা অন্য কোনসি পদার্থ ক্ষত জায়গায় লগাইবা উচিত নুহে। ক্ষত জায়গাকু ছুরীরে কাটিবা, চুচমিবা কিংবা অন্য কোনসি কাম করিবা অনুচিত। এহাদ্বারা ক্ষত বড় হয়ে যাই এবং সেথিরে সংক্রমণ হবার সম্ভাবনা থাকে। রোগীকু সঙ্গে সঙ্গে বিশেষ ধাঁ ধপড় করিবা বা শারীরিক পরিশ্রম করিবা পাই মনা করিবা উচিত, কারণ এ দ্বারা বিষ জলদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকু রক্ত দ্বারা ব্যাপি যাই থাকে। চলাবুলা বা কোনসি কাম পাই রোগীকু বারণ করা যিবা উচিত। রোগীকু খাদ্য পদার্থ কিংবা নিশাদ্রব্য দেবা উচিত নুহে। ডাক্তরঙ্কর তত্ত্বাবধানরে আন্টি স্নেক ভেনম বা সাপ বিষ কাটিবা পাই ঔষধ দিয়া যাই থাকে। এহার পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে হই পারে, কিন্তু ডাক্তরঙ্কর সিধাসলক তত্ত্বাবধানরে এটা দেলে পার্শ্ব প্রতিক্রিয়া হবা সত্ত্বে মধ্যে দিয়া যাই পারে এবং লোকর জীবন বঞ্চা যাই পারে।
1: আমার স্বাস্থ্যে শুনুলে আলোচনা, সাপ কামুড়ার যত্ন চিকিৎসা। আলোচনা করে ডাক্তার মীনাক্ষী মহান্তি।

আকাশবাণী জয়পুর। সুমন্ত, বাত্যা ও প্রবল বর্ষা সম্পর্কে সতর্কতা সূচনা। ওড়িশার উপকূলবর্তী জিল্লাগুড়ি 22 সেপ্টেম্বর 25 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আসন্ন বাত্যা যোগুঁ গুরুতর প্রভাব পড়িবার আশঙ্কা থিবার হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি করা যাইছি। এহা মধ্যে জনাপড়িছি যে পুরী, কেন্দ্রাপড়া, কটক, খোর্ধা, গঞ্জাম, গজপতি, রায়গড়া, মালকানগিরি, কোরাপুট, জগৎসিংহপুর, পুরী, বালেশ্বর ও ময়ূরভঞ্জ জিল্লাগুড়ি বহুলভাবে প্রভাবিত হবার আশঙ্কা রয়েছে। অন্য কেতেক জিল্লা যথা ভদ্রক, যাজপুর, অনুগুল, ঢেঙ্কানাল, কেন্দুঝর, বৌদ্ধ, কলাহান্ডি, কন্ধমাল ও নবরঙ্গপুর মধ্যে প্রবলরু অতি প্রবল বর্ষা দ্বারা প্রভাবিত হব। এহা ব্যতীত সম্বলপুর, দেবগড়, সুবর্ণপুর, নুয়াপড়া ও বলাঙ্গীর জিল্লারে মধ্যে বজ্রপাত সহ প্রবল বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। সূচনাটি এতিকিলে শেষ হলা। আপনমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু। শ্রোতাঙ্কু এঠারে সূচাই দেউছু আজি সকাল 9টারে শুনিবে শ্রোতাঙ্ক অনুরোধে ওড়িয়া গীতর কার্যক্রম ডায়াল আকাশবাণী। দিন গোটায় বাজি 20 মিনিটে ঘর অঘরণী কার্যক্রম। এথিরে শুনিবে স্তন কর্কটর কারণ ও প্রতিকার সম্পর্কে সাক্ষাৎকার। পরে রয়েছে অন্য এক সাক্ষাৎকার, মাতৃত্ব ছুটি ও কার্যরত মহিলাঙ্ক অধিকার সম্পর্কে। যুববাণী শুনিবে অপরাহ্ন 5টায়, এতে শুনিবে হ্যালো স্পন্দন বিষয় রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুবপিঢ়ীঙ্ক পাইঁ সুযোগ না চ্যালেঞ্জ। ধারাবাহিক অমৃতর সন্তান শুনিবে রাতে 8:15, মূল রচনা গোপীনাথ মহান্তি, বেতার রূপান্তর শ্রীনাথ মিশ্র, প্রযোজনা অশোক মিশ্র এবং পদ্মলোচন দাস। সজ মৌজ শুনিবে রাতে 9:30। শুনিলে আমার কার্যক্রম সম্পর্কে কতটি সূচনা। আকাশবাণী জয়পুর সময় বর্তমান সকাল 8টা বাজিবাকু যাউছি। শুনন্তু প্রথমে সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে করুছু আকাশবাণী দিল্লিরু।

পরবর্তী শিল্পী রীনা মহাপাত্র। মন বলি কিছি হেলে নাহি তো তুমর, কেমিতি মু হেবি সতে তুম আপনার।

পরবর্তী শিল্পী কুমার বাপি, গীত রচনা প্রতিমা দাস, সঙ্গীত রঞ্জন কুমার।

শুনিলে কেতোটি সুগম সঙ্গীত। আকাশবাণী জয়পুর প্রচার করুছু শ্রোতাঙ্ক অনুরোধে ওড়িয়া গীতার কার্যক্রম ডায়েল আকাশবাণী প্রস্তুত করেছেন রঞ্জন কুমার বেহেরা।

0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: গালি
0: পর মুহূর্তে সেসব পরিবর্তন হয়ে গেল, আপনার মানে বড় হয়ে গেলে বর্তমানে কাগজ ডঙ্গা দেখা যাওনি তো?
1: তথাপি কাগজ পাউছি তা ডঙ্গা করদি
0: হম
1: আপনার
0: স্কুল কু মিশিকি যাওতিলে সেমান অছন্তি? আচ্ছা স্কুল যেতলে পাঠ পড়া হউতিলা মিশিকি বসুতিলে সেতলে তো তলে বসুতিলে? কারণ সাধারণত পিলাদিন কথা বেড়ে বেড়ে মনে পড়ে না, মনে পড়ে গেলে ভারি ইন্টারেস্টিং নাকি?
1: ভারি কষ্ট লাগে
0: কাই মানে সময় থরে ফেরি গেলে আর ফেরে না
1: মনে পড়লে বহুত কষ্ট লাগে আর পিলাদিন কথা কে কষ্ট মানে দুঃখ লাগে।
0: কিন্তু আপনার মানে যেতবে পিলা থিলে বর্তমানে যে সব পিলা আছেন তফাত আছে কি না কহিলে?
1: বহুত তফাত আছে স্যার, আমি সাধু স্কুল রু আসু চারটা বেড়ে আম বহি পত্র সব থই দেই কি চালু খেলি এইলে পিলা মানে বাহার তুমি বাহার এই গোটে ছুয়া দেখিবেন আপন বাহার
0: নিশ্চয়
1: সমস্ত ঘরে পিলা মান খেল সাংরে কিছু মানে বাহার খেল সাংরে কিছু সম্পর্ক নাই, খালি মোবাইল আর তাঙ্কর ল্যাপটপ আর টিভি এইটা হি তাঙ্কর সর্বস্ব হইছি। বর্তমানে বাহারে কে খেলু নাহান্তি ছোট পিলা বহুত তফাত, আহুরি কেতে অপিয়ন আমি সব সাঙ্গ হইকি যাউতলু স্কুল কু, এবে পিলা মানে কেতে জন সাঙ্গ হই যাউতেন যে যা বাপ মাঙ্ক পছরে বসি চাললে। আমি স্যার যেতলে গার্লস স্কুল পড়তুন কলেজ বর 3 কিলোমিটার আমি চাদলিকি যাউতলু বেড়ে বেড়ে গোড় কোণ গেলে রিক্সা টে সবলে তাহলে কিনা রিক্সা টে ধরে বসে চাল যাই মাল চালি আসি।
0: ঠিক আছে বহুত খুশ লাগলে আজ আপনার সাথে কথা হয়ে আপনার আজ পিলাদিন কথা কিছু কহিলে ভালো গীতটি বি পছন্দ করছেন, আপনার সবুলে ভালরে থাকতু ভগবান আপনার মঙ্গল করতু আপনার পছন্দ গীত শুনে দৌছু
1: রাখুছি স্যার নমস্কার
0: নমস্কার নমস্কার।

পরবর্তী শিল্পীমানি হেলে চিন্ময়ী শ্রীপদা এবং গোপী সুন্দর, গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত বিশাল শেখর, কথাচিত্র

0: তথা নশ বাস্তরি কিলোহর্জ যোগে আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারে টিকিয়ে পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: सुनलोस गीत
1: एबे मस्त लागला बढिया लागला
0: नै बोल त लागला तुई आबो संसार दाल नै तुई गोटे खाता गोटे जिकै गरी आनलो जसकै ये
1: ओ यो यो यो
0: यसै जि खोला खाइला से खाता सुनै दे सलो तार पछे खाता बर्ता
1: देख त सुनै दिब सुन
2: आले बहिनी तमर परिचय कने दिया बहिनी
3: म नमस्ते म बबीता दास म कोटपाड एनएस रे काम करुछि
2: আলে আলে তোমাকে জোয়ার লাগো এলে আমার তো গাঁ গাঁ লগে মাই জীবন কুলিবুতি করবাকে গালাইনি প্রথম কথা আর মিশা সেমনকে গোটে ঘরে রয়ে করি মাই জীবন কেমতি তাঁকর গোটে আত্মনির্ভরশীল হয়ে করি কেমতি কাম করি পারবাই হ্যাঁ কে ছোট চাষ করি কে কাই কে চাষ মন করলাইনি এলে গোটে গাঁ লগে গোটে এসএসজি গ্রুপ করবা কাজে কেতকি মেম্বর মাইজি লোড়া
3: কৌছি এটি সমস্ত ভৌণী মানে শুনন্তু আর প্রথম কথা হচ্ছে যে আমি গোটে প্রত্যেক গাঁ হোক কি শহর হোক সমস্ত ঘরোই ঘরোই মহিলা মানে রয়েছেন্তি ঘরে রহি যাইছেন্তি সেমানক পাই হোক কি কুলি করুথবা মা মানে হুয়ন্তু সমস্তক পাই সরকারক তরফরু স্বয়ং সহায়ক দল গঠন করা যাউ স্বয়ং সহায়ক দল গঠন পাই 10 জন মহিলা দরকার যোথরে কি আমি নিজ গাঁর লোক হয়েছে 10টি পরিবার মা মানে 10 জন বাহারিকি এই স্বয়ং সহায়ক দল গঠন মাধ্যমে প্রথমে আমি মা মানুষ শিখাও যে আমি 10 জন মা মানে প্রত্যেক সপ্তাহে একাঠি হয়ে গোটি জায়গায় বসবা আমার দুঃখ সুখ হবা আমি দলরে 10 টাকা মধ্যে হোক প্রথমে সঞ্চয় আরম্ভ করা এই সঞ্চয় ধীরে ধীরে বড়াইবা আই সঞ্চয় পয়সা কু প্রথমে আমার নিজে নিজে আমি স্ত্রী লোক মানে আমি ঘরে খালি রই যাচ্ছে যে সময় যে আমি কুলিবুতি করা যাচ্ছে সেই সময় ছাড়িকি অন্য সময় মধ্যে রয়েছে আমি সেই সময় বিনিযোগ করা এই স্বয়ং সহায়ক দল মাধ্যমে আমি মহিলা মানুষ শিখাও যে এই যে সঞ্চয় করা যাচ্ছে সঞ্চয় পয়সা কু নেই প্রথমে ছোট ছোট কাম করা তা মিন যে আমি কোটি মান্ডিয়া চুনারে পিঠা তৈরি করা লড়ু তৈরি করা তাকু বজারে বিক্রি করা এক দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু মহিলা মানে অনেক যে কি নিজের সঞ্চয় পয়সা কু নেই বড়ি পাম্পড় সেগ্রা লুম তৈরি করছেন যেটা কি বজারে বিক্রি করি দি পয়সা পাচ্ছেন তা সহিত আমার বিভিন্ন প্রকার সরকার তরফ বিভিন্ন প্রকার যোজনা যেথরে কি স্বয়ং সহায়ক দল আমি সম্পৃক্ত করাইকি ডেভেলপ করো বিকাশ বিকশিত করো সরকার বিভিন্ন লোন রয়েছে স্বয়ং সহায়ক দলক দেওয়া আমার এই স্বয়ং সহায়ক দল মানে যদি রেগুলার ভাবে ভালরে পয়সা বাঁধুছেন ভালরে সঞ্চয় পয়সা কু ডিপোজিট করি ব্যাঙ্করে তার সঞ্চয় পয়সার পুঁজি ঋণ বিনিযোগ করুছেন এটা যদি ব্যাঙ্ক দেখুছি ব্যাঙ্ক 7% ইন্টারেস্ট লোন দৌছি সেই লোন পয়সা কু নেই স্বয়ং সহায়ক দলর মা মানে বিভিন্ন প্রকার মাছ চাষ ইটা ভাটি করুছেন আউ আমার ইয়ে যে বিভিন্ন প্রকার যে আমার অছি লুগাপটা বিক্রি করুছেন আউ অনেক অছেন যে মানে কি হোটেল করুছেন্তি কোন টেলরিং কাম করুছেন্তি গোটে গোটে স্বয়ং সহায়ক দল মাঝে যদি স্ত্রী লোক মানে অছেন্তি যে কিছু সিলাই শিখিবা স্ত্রী লোক মানে অছেন্তি তাহলে আমার আইসিডিএস হোক কি আমার স্কুল কার্যক্রমে স্কুল পিলামানকু ড্রেস পটা দিয়া যাচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্রে আইসিডিএস কু অঙ্গনবাড়ি কেন্দ্রে পিলামানকু ছোট ছোট পিলামানক পাই ড্রেস তৈরি করা যাচ্ছে সে দায়িত্ব মধ্যে সরকারক তরফরু স্বয়ং সহায়ক দলকু দিয়া যাচ্ছে যেথরে কি স্বয়ং সহায়ক দল মানে নিজে নিজে নিজে ডেভেলপ হওয়া সহিত আউ চারোটি পরিবার কু ডেভেলপ করে পাচ্ছেন আউ নিজের পিলা মানুষ মধ্যে ভাল স্কুল আউ ভাল শিক্ষা স্কুল মধ্যে পাঠ পড়াই পড়ছেন ভাল শিক্ষা মধ্যে দেই পড়ছেন
2: হুম হুম তুমি যখন কোটপাড় লগে তো বেরেলাস নি তোমার কোটপাড় লগে কত গ্রুপ হলেনি বইনি
3: আমার কোটপাড় এনএসি অন্ডারে অছন্তি 272 এসএজি অছন্তি সেমিতি কোটপাড় ব্লক অন্ডারে মধ্যে 470 এসএজি অছন্তি যেথরে কি আমার সেটি 17টা ওয়ার্ড
2: হুম
3: 17টা জিপি
2: হুম
3: আমার 13টা ওয়ার্ড অছি এনএসি অন্ডারে 13টা ওয়ার্ড অছি ব্লক

0: তাকে গীত শুনাই দিলো, গীত শুনলা সার দেলা আমাকে ফোন সার দা লাগলা নাকি সে সব সুয়াদ তো সব গোটক পাট নরে কিনা সব লোককে লাগছি মাত্র সব বলে গোটক সুয়াদ খাইটা বলে তুই গোটা খাতা শুনাইলি সে বলে মুই মিশা কর শুনাই বার আছে মুই মিশা কর নুনি কে খাতা বার্তা কলে আছে শুনাই দেব।
1: হ্যাঁ দিদি জোয়ার লাগো
2: জোয়ার
1: তোমার নাম অল্প কুয়া দিদি তোমার কাই কাম কলা শুনে অল্প কুয়া
2: মো না সুমিকা দান্ডে সেনা কৃষি বিজ্ঞান কেন্দ্র কোরাপুট রূপে কাম করছে।
1: হলে বড় লোক আমি বেটবাইল আছো আজি আমার ভাই বোন তোমার তানু যোগা কাটা শিখবাই শুনবাই সে হিসাবে কাম মশা করবাই আমার জন ভাই বোন চাষবাস কলাইনি কি ফল চাষ কলাইনি কি বিনমিন চাষ কলাইনি সেমন তোমার তানু শুনি করে কাইডাল শিখবাই। আর দিদি আমার কোরাপুট জেলা তানে বলবে আমার অবিভাজিত কোরাপুট জেলা তানে বিভিন্ন রকমের তাস হিসেবে আছে, টান তাস হিসেবে আছে, মাণ্ডিয়া হলসি রকম রকম তাস হিসেবে আছে, ফল তাস মিশা কাই কাই আমার হিসেবে আছে। হলে মুখ্যত আমার জেলার ভিতরে আমি কাই কাই ফল তাস করি পারু
2: ফল চাষ ভিতরে আমার আম্ব যেটা কি চাষি করুছেন চাষ আম আম্ব অর্চার বি কিছু করছেন বিভিন্ন রকমের আমার মানে কিষমর অছি আম আম্ব যেমনি আমার কৃষি বিজ্ঞান কেন্দ্রে বি আমার বিভিন্ন প্রকার আমার রখা হয়েছি ভেরাইটি যেমনি হেলা সুন্দরী আখু রস আমার এপটে এরিয়ার দশেরি আলফানসো বিভিন্ন প্রকার আমার

ছড়াবাসি 35 মিনিটের প্রচার করিব আজির অনুচিন্তা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি শুণবে সকাল 6:45 মিনিটে এতে গদবা সম্প্রদায়ের গীত পরিবেশন করবে বড়বীরশাসী সাহ এবং সাথী সকাল 7:25 মিনিটে শুণবে সংযোগ কার্যক্রম বিষয় রয়েছে সড়ক সুরক্ষা জীবন রক্ষা হিন্দি চলচ্চিত্রর কতোটি গীত শুণবে সকাল 9:10 এবং দিন 12টায় ওড়িয়া চলচ্চিত্রর গীত প্রচার করব সকাল 9:30 দিন 1:20 প্রচার করব সুগম সঙ্গীত শিল্পী মানে হলে সুভাষ দাস বাবুল সুপ্রিয় বিভু কিশোর শক্তি মিশ্র এবং পমি সন্ধ্যা 5টায় শুণবে যুববাণী কার্যক্রম এতে রয়েছে হ্যালো গুঞ্জন কার্যক্রম চৈতিসন প্রচার করব অপরাহ্ন 5:30 এতে শুণবে জ্বর হলে কাই করবার এ সম্পর্ক এক সাক্ষাৎকার শুণবা হেউ প্রচার করব সন্ধ্যা 6:15 সন্ধ্যা 6:20 অতি বড়ি শ্রী জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত শুণবে ওড়িয়া কথাচিত্রর গীত শুণবে রাতে 7টায় রাতে 7:25 জেলা হালচাল শুণবে ঢেঙ্কানাল জেলা সম্পর্কে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর প্রায়োজিত কার্যক্রম বনানী রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:30 ভক্তিগীতর বিশেষ কার্যক্রম নৈবেদ্য প্রচার করব রাতে 8:15 শিল্পী মানে হলে মলয় মল্লিক এবং কস্তুরী রথ গীতিকার ডক্টর কৃতিবাস নায়ক সঙ্গীতরে সাজিছন্তি সন্ন্যাসী পরিচয় রাতে 9:30 প্রচার করব নাটক বিশ্বরূপ ରଚନା କୁମାରମଣି ଚୌଧୁରୀ ପ୍ରଯୋଜନା ଶରତ ନାରାୟଣ ବେହେରା ଆପଣମାନଙ୍କ ଅନୁରୋଧରେ ଶୁଣିବେ ହିନ୍ଦୀ ଚଳଚ୍ଚିତ୍ରର ଗୀତ ରାତି 10:30 ପ୍ରଚାର କରିବୁ କେତୋଟି ଆଧୁନିକ ଗୀତ ଶିଳ୍ପୀମାନେ ହେଲେ ପ୍ରଦୀପ କୁମାର ମିଶ୍ର ନିହାରିକା ସାହୁ ଏବଂ ଗିରିଶ ପଟ୍ଟନାୟକ ବନ୍ଧୁ ଏ ଥିଲା ଆସନ୍ତାକାଲିର ଅଧିବେଶନରେ ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଆକାଶବାଣୀ ଜୟପୁର ବର୍ତ୍ତମାନ ଶୁଣିବା ହିନ୍ଦୀ ଚଳଚ୍ଚିତ୍ରରୁ କେତୋଟି ଗୀତ

শ্রোতা বন্ধু, আমাদের দেশে বিকাশ ও জনসাধারণ কল্যাণ পাই সরকার বিভিন্ন সময়ের অনেক যোজনা ও অভিযান মান আরম্ভ করে থাকে। এই সব যোজনার মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেক নাগরিক জীবনকে অধিক সুরক্ষিত, সুস্থ এবং সমৃদ্ধ করা। হ্যাঁ, যেভাবে প্রধানমন্ত্রী জনধন যোজনা দ্বারা লক্ষ লক্ষ লোক ব্যাঙ্কিং সেবা সহ যোড়ি হয়ে পড়ছন্তি, উজ্জ্বলা যোজনা দ্বারা গরিব পরিবারে মহিলাদের ধুয়ামুক্ত রোষেইর সুবিধা প্রদান করা যাচ্ছে। এহা ব্যতীত জল জীবন মিশন ভলি অনেক যোজনা লোকক জীবনরে সকারাত্মক পরিবর্তন আনিছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই সমস্ত যোজনা আমাকে শিখায় যে জনে সচেতন নাগরিক ভাবে আমি সরকার যোজনার লাভ নেওয়া সহ দেশের বিকাশে নিজের অবদান রাখা উচিত। এইভাবে অনেক অভিযান এবং যোজনা মান মধ্যে পোষণ অভিযানটি হচ্ছে অন্যতম। এহা সরকারঙ্কর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এহা মা ও শিশুঙ্কু সুপোষণ, স্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ গঠন পাই কাজ করিথায়। সুস্থ শিশু ও সুস্থ মা হচ্ছেন এক সশক্ত রাষ্ট্রর মূল আধার। তেণু আসন্তু।

0: পাগটি যেমিতিয়া হেইছি,
1: গীত বি সেমিতিয়া।
0: পুনি তমে যো জোড়া কদিনি সো আনিছল জানিকি মোর আজি ভাল।
1: মোর ভাগ কেতে ভাই, গোটিয়ে তো পড়িছি খাইবে আও। হ্যাঁ
0: তম গোষ্ঠীতে তৈরি করছল,
1: কিন্তু এথরক ভাই ভালো বিক্রি হেইছি।
0: ভালো বিক্রি যে এই যো আমার কর্ম মান্ডিয়া জাতীয় খাদ্য।
1: হ্যাঁ
0: সেইগুলা পুরা কোন ভালো তো মানে করছো সব?
1: মিঠা কলুনি, বার ভজা কলুনি, দুনিয়া কিসম কলুনি।
0: হ্যাঁ আমার শ্রোতা বন্ধু মানে বসিছন্তি, আম কার্যক্রম শুনুছন্তি। কিষান বাণী কার্যক্রম আলোচনার বিষয় আজ কোন রহিলা?
1: উন্নত চাষ পদ্ধতির উপাদেয়তা।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: মহাশয় কি আসবে
1: এ বিষয়ে আলোচনা করিবে?
2: কেন্দ্রীয় ধান গবেষণা অনুষ্ঠান কটকর উদ্ভিদ তত্ত্ব বিভাগের বরিষ্ঠ বৈজ্ঞানিক ডক্টর মিলন কুমার লাল।
0: আলোচনা আরম্ভ হউ,
1: আমি শুনিবা কোন কেমিতি চাষর প্রণালী রহিছি
0: জানিবা। বড়িয়া বড়িয়া বড়িয়া।
2: মিলন বাবু স্বাগত করুছু আপনকু আজির কার্যক্রমকু। নমস্কার।
3: নমস্কার ম্যাডাম।
2: আজি আমি গোটে সময় উপযোগী আলোচনা রাখিছে উন্নত চাষ পদ্ধতির উপাদেয়তা। বর্তমান চাষর সংজ্ঞা বদলিলাণি, চাষকু আমি কেমিতি আধুনিক উপায়ে চাষ করিবা, কেমিতি উন্নত মানর চাষ করিবা, কারণ চাষীটে চাষ করিথায় দিপয়সা লাভ উদ্দেশ্যে। চাষ কহিলে সাধারণত আম মনকু আসিথায় ধান চাষ। পারম্পরিক চাষ আর উন্নত মান চাষ ভিতরে বেশি ফরকটা কোন রহুছি?
3: দেখন্তু ম্যাডাম, এই যে আমার চাষ রয়েছে, চাষ আগ্রু 3000 বর্ষ মানে হেকি আমি 5000 বর্ষ যা বি হেলা আমি যে চাষ
1: চালিছে।
3: হ্যাঁ 1950 পরে হঠাৎ জনসংখ্যা বড়িলা, কাহিকি বড়িলা তা পছরে গোটে মেন রিজন অছি আমার গ্রিন রিভলুশন, যেটা
1: আমি কহুছি
3: হ্যাঁ সবুজ বিপ্লব, হরিত ক্রান্তি আমি কহু। যে পর্যন্ত আমার চাষী ভাই ও ভনী মানে মডার্ন টেকনিক অছি, আধুনিক যে টেকনিক অছি, যদি সেটা ন নেবে তো সেটা আসন্তা টাইম রে মানে যে পপুলেশন বড়ুছি আর আমার এবে ক্লাইমেট চেঞ্জ বি হচ্ছে, সেতিপাই আমাকু মডার্ন টেকনোলজি যে আধুনিক যে পদ্ধতি আছে তাকু আমাকু দেখিও পড়িবো।
2: সবুঠারু বড় কথা হলো যদি আমি ভালো বিহনটা নেইথিবা তাহলে আমার চাষটা ভালো হব, কারণ কথারে আছে মঞ্জি গুণে গছ। কেমিতি কোন আমি সে বিহনটা চয়ন করিবা?
3: দেখন্তু বিহন আজিকা টাইম রে কোন হচ্ছে কি বহু সারা প্রাইভেট ইন্ডাস্ট্রি বি আছে, আমার গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি বি আছে, কিন্তু আগরু কোন হতলা কি যে চাষী ভাই ও ভনী মানে সেমানে পূর্ণা সিট রাখুতলে, যদি আমাকু অমল বড়াইবার আছে সবু বর্ষ নয়া বিহন নবা ইয়ে পাই পনিপরিবা পাই তো সেটা ভালো আছে, তো যদি পূর্ণা আছে সে 2 বর্ষ 3 বর্ষ তার যে উর্বরতা টিকে কম হয়ে যাচ্ছে, পূর্ণা হলে পরে তার যে অঙ্কুরন হচ্ছে সেটা কম হয়ে যাচ্ছে, তো আমি যেতে সার্টিফাইড সিট হেলা নিউক্লিয়ার সিট হেলা আমার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র হেলা কি আমার যে স্টেট গভর্নমেন্ট হেলা আমার সিআরআর হেলা, তো আমি মঞ্জি দৌছু টাইম টু টাইম মঞ্জি দৌছু তাঙ্কু, আর সেই হিসাবে যদি সেমানে আমাকু কন্ট্যাক্ট করিবে তাঙ্কু মিলিব মঞ্জি মিলিব। গোটে রেট অছি বহুত নমিনাল রেট অছি, এমতি নাই কি পুরা ফ্রি দৌছু, মাগণা বি আসুছি কিন্তু জিনিস অছি বহুত কম রেট রে সরকারি অফিস রে সেটা অ্যাভেলেবল অছি। আর আপনার সেকেন্ড জিনিস কহিলে কি যেটা কি মঞ্জি আমি কেমতি বাছিবা কেউ জিনিস বাছিবা, আমাকু ফার্স্ট দেখার অছি কি আম যে ফিল্ড রে কন্ডিশন কোন অছি, আম ফিল্ডটা লো ল্যান্ড তল ল্যান্ড অছি কি উপর ল্যান্ড অছি কি সুখা অছি
1: কি বেশি
3: পানি জমি রহুছি, তো সেই হিসাবে আমার অলগা অলগা সব ভ্যারাইটি গুড়া অছি, যেমতি আমার স্বর্ণ সবন গোটে অছি সেটা যদি আপনার ফিল্ডে 15 দিন বি পানি রহিব যদি আপনার মঞ্জিটা ইয়ে করিবে রহিবে তো সে খারাপ হবেনি, ধানটা খারাপ হবেনি, কিন্তু যদি শুখাইলে সেটা ইয়ে করিবে লগাইবে সেটা ঠিকসে হবেনি, তো তারপরে অলগা অছি সিআর ধান 801 সিআর ধান 802 সেমতি অছি, সেমতি অলগা যেমতি আমার আলু পাই কইবি যেমতি আলু আমার ওড়িশা কন্ডিশন আলু বহুত কম অছি, এটি এই যে আমার জলবায়ু নাই বহুত গরম অছি, আলু দেখিবে যে টাইম রে সে ডেভেলপমেন্ট হচ্ছে তার টেম্পারেচার দরকার 18-24 18-22 একচুয়ালি দরকার, যদি তা তলে রহব রাতে টেম্পারেচারটা তবে যাই কি আলু টিউবরাইজেশন কোচু সে প্রসেস কু তার মানে টিউবরাইজেশন হব তারপরে আলু হব তলে, কিন্তু কোন আছে আমার ওড়িশা কন্ডিশন রে যেবে আমি আলু প্লান্টেশন করছু সেটা আমি টিকে টেম্পারেচার বড়ি যাচ্ছি তো আলু অমল টিকে কম হয়ে যাচ্ছে, তো আমি সেমতিয়া বিহন নবা যেটা কি আমার গোটে অছি খুপরি সুরিয়া অছি তারপরে খুপরি থার 1

0: টু থ্রি, এটা তিনটা বাহার হয়েছি, যেটা কি কম পানিরে বি সেটা হেইপারিব। খুপরি চন্দ্রমুখী অছি, ওটা কি ওড়িশা কন্ডিশন রে
1: যাহা কো আমি জানিছু, এসবু বিহন আলু পাই ভালো।
0: দেখিয়া কি আমো ফিল্ড কন্ডিশন কোন অছি, আমো এরিয়ার যো
1: জলবায়ু কেমতি অছি, জলবায়ু কোন,
0: তা পূর্বরু আমগো দেখা আছে যে আপনার এবে জাস্ট কইলে মাটি, মাটি পরীক্ষাটা বহুত ইম্পর্টেন্ট, কি মাটিরে কেতে অম্লজান আছে, কেতে যবক্ষারজান আছে, তো যো নাইট্রোজেন ফসফরাস পটাশ এসব যো মাটি পরীক্ষা বহুত দরকার। তা পাই গভর্নমেন্ট স্কিম আছে সয়েল হেলথ কার্ড আমি কৌছু, তো সয়েল হেলথ কার্ড আমার কেবিকে বি দৌছি, স্টেট গভর্নমেন্ট বি দৌছি, আর যদি সে চাইবে কি মাটি পরীক্ষা আমার সিয়ারে হো, তো সেমানে আমাকে পঠাই পারিবে মাটি, এটা ফ্রি রে হবে। আর আমাকে যদি সে পঠাইবে, সে প্রপার তাঙ্ক না গাঁ ইয়ে লোকে ফোন নম্বর দিয়ে পঠাইবে, তো আমি তার টেস্টিং করি পঠাই পারিব তার ডিটেল। দেখুন তো ম্যাডাম, মানে আমার যে চাষ পদ্ধতি হচ্ছে, তো আগ্রহ হতলা কি গাই ইউজ করতে বড় হেলা সেন্স ইউজ হল করতে, তো সেতরে কোন বহুত পরিশ্রম লাগুতলা, কিন্তু আজিকা যে আধুনিক টেকনোলজি আছে, যেটা আমার মেইন টপিক আছে কি সে টেকনোলজি ইউজ করে কেমতি করিয়া, সে যে টেকনোলজি আছে, সে টেকনোলজি রে আমার গোটে আছে লেজার লেভেলার, আমি কোচু লেজার লেভেলার, সেটা কোন ট্র্যাক্টর পছরে ইয়ে লাগিব, আর সে লেজার দ্বারা তার ইয়ে রহিব কি দেখিব কি মানে সমতল আছে কি নাই। সেকেন্ড জিনিস যেটা কি আমার রিমোট সেন্সিং টেকনোলজি, সেতরে বি আমি ডাটা নিয়ে কি সেন্ট্রাল গভর্নমেন্ট বি আমি পচারি পারিব কি আমার যে ল্যান্ড আছে, সে আমার যে জমি আছে, সে কেতে সমান আছে, কেতে ডিপ আছে, আর কেতে ইনক্লাইন আছে, কি কেতে আমি তার মাটি ভরিলে সে সমতল হব, যেমন ধান পাই সবলে পানি হি দরকার, সে জিনিস নাহি, জিনিস আছে কি পানি দরকার, কিন্তু জিনিস আছে সব স্টেজ স্পেসিফিক পানি দরকার। তারপরে সেকেন্ড জিনিস আছে যেমন আমার আলু হেলা কি অলগা পনিপরিবা হেলা, সেতরে এতে পানি দরকার নাই, লোক ভাবতে পানি বেশি দিলে বেশি তার উর্বর বড় যাব না, সেটা ভুল ধারণা, যেতে কি কম ও প্রিসাইজ, আমি কোচু গোটে প্রিসাইজ এগ্রিকালচার, যেতে কি পানি দরকার আমি সেতিকি দেবো। আজিকালি সেন্সর টেকনোলজি বি বাড়ি যাইছি, যেতে আমার যে সেন্সর গুড়া আছে, যেটা কি আমি হাইড্রো সেন্সর কোচু কি গছ আছে, সে নিজে কহিব তাকে কেতে পানি দরকার, সে হিসাবে অটোমেটিকলি সেতিকি পানি তা ভিতরে পড়ি যাব। যদি আজকের টাইম দেখিবা ধান চাষ হচ্ছে যে ইস্টার্ন জোন রে, আমার ওড়িশার জোন রে হচ্ছে ম্যাক্সিমাম, সেটা তলি করি কি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে বা প্লান্টিং আমি কোচু, সেন্স হচ্ছে যদি আমি দেখে যদি পানি নাহি সেটি আমার ডাইরেক্ট সিডেড কি আমি কোচু সিধা সড়ক বুড়িবা, সে পদ্ধতিটা হচ্ছে, সে পদ্ধতিতে আমাকে তলি দরকার নেই, আমাকে যেমনি মে জুন মাসে যদি আমি তাকে আমার যে ফিল্ড আছে তাকে লেবল করি ডাইরেক্ট আমি বুনি দেবা ধানকে, সেইটি তার যে আমার স্পেসিং আছে 15x15 আমার প্লান্ট টু প্লান্ট স্পেসিং, 15x15 প্লান্ট স্পেসিং, 20x20 আমার রোড স্পেসিং, তো সে স্পেসিং রে যদি আমি যেটা কি আমার কোচু সিধা সড়ক বুনা কি ডাইরেক্ট সিডেড রাইস আমি কোচু, সেতরে বেশি পানি দরকার নেই স্টার্টিং রে, আর তলি বি দরকার নেই, ডাইরেক্টলি আমি ফিল্ড তাকে শো করিদেলু, ফিল্ড লগাই দিলু, কিন্তু যে ট্রান্সপ্লান্টেড যে রাইস হচ্ছে যেটা কি আমি করুছু এটি, কারণ এটি আমার প্রচুর বর্ষা হচ্ছে ওড়িশারে, এটা মানে রাইস বল অফ ইন্ডিয়া, সেতরে অলগা অলগা আছে যেমনি তলি যেমনি আমি তৈরি করিবা, তো গোটে একর ল্যান্ড রু 1/10 যে ভাগ আছে সেতিকি এরিয়ারে আমি তলি বনাই পারিবা, আর তারপরে যে আপনার কহিলে মডার্নাইজেশন, সেতরে আমি ইউজ করছু পলি সিট ইউজ করছু, পলিথিন সিট আসুছি সেটা বিছাইকি তারপরে মাটি দৌছু, তারপরে তলি রখুছু, তাহলে তলিটা প্রস্তুত হয়ে যাচ্ছি, সে তলিটা নিয়ে আমি ট্র্যাক্টর পছরে তাকে মাউন্ট করুছু, আর অটোমেটিকলি সে ট্র্যাক্টর যাওছি পছরে তলিটা নিজে লাগি লাগি লাগি তার সেন্টিমিটার হিসাবে সে ফিক্স আছে, তার প্লান্টিং হয়ে যাচ্ছে অটোমেটিকলি, নষ্ট হোনি, আর সেতরে কম হচ্ছে কম মঞ্জিরে বেশি অমলর চান্স আছে সেতরে। তার রিহাতির ব্যবস্থা অছি, আমার গভর্নমেন্ট সবসিডি বি দৌছন্তি তা উপরে, কিন্তু মু কহিবি যদি আপনা কইলে কি যা পাখরে বেশি জমি নাহি কম জমি অছি, তো সে মানে গটে গ্রুপ হে কি এসএসজি গ্রুপ হেলা কি ভড়া ইউজ করি পারিবে, তো সেটা সস্তা পড়িব লগেবে, তো সেতিরে তাঙ্কর প্রফিট অছি, তো সে মানে সেই হিসাবরে বি ইউজ করি পারিবে।
1: আচ্ছা, সবুঠারু শস্যর বড় শত্রু বা ফসলর বড় শত্রু হচ্ছে ঘাস, তো ঘাস দমন কেমতি কোন করিবা, এবে তো ঘাস বাছিবা যন্ত্র মধ্যে বাহারলেনি, সে বিষয়ে কোন কইবে?
0: ফার্স্ট আমার ঘাস হচ্ছে সেটা কাইকি হচ্ছে, কাইকি আমি বহু সারা ফার্টিলাইজার অ্যাপ্লাই করুছু, বহু সারা জিনিস অ্যাপ্লাই করছু, ইউরিয়া অ্যাপ্লাই করছু, ই করছু, সেতরে আমার যে অমল হচ্ছে তার সাথে ঘাস বি হচ্ছে, তো আমাকে দেখিয়ার আছে কি যদি আমি ঠিকঠাক তার প্লান্ট টু প্লান্ট স্পেসিং অছি, গছ রু গছ এটা মেনটেন করিবা পড়িব ফার্স্ট থিং। সেকেন্ড থিং যেটা কি আমার প্রি এমার্জেন্স পোস্ট এমার্জেন্স হারবিসাইড অছি, যেমনি আমার প্রি এমার্জেন্স এরা পেন্ডিমেথালিন আমাকে স্প্রে করিবা পড়িব, যেটা কি প্রস্তুত করছু জমি প্রস্তুত করছু সে টাইমে আমি তাকে স্প্রে করলে ঠিক রহিব, তারপরে পোস্ট এমার্জেন্স বি আমি করি পারিবা, চাষটা সরি যাচ্ছি তারপরে আমি হারবিসাইড স্প্রে করি কি সব ঘাস মারি দেলে তারপরে নেক্সট সিজন পাই আমার ল্যান্ডটা রেডি হব। আর যেটা আপনার কহিলে যন্ত্র, যন্ত্র

0: Kiss my mother, Daklu!
1: Dapta, mor porobal khai ke bole dapta.
0: Kiss pai ke morbo ki? Ayush bole si na.
1: Ki amar na dapta? Hati puri chhot chhot na porobal mori gali. Ko? Ko dapta? Ki amar la? Kahan ke amar la dapta?
0: Baya elu ki tu? Ki kaku marbo ki kiss korbo? সবু মুই করুচি মুই জিয়াউচি মুই মরাউচি সবু সবু মুই সে
1: কইতে দেবতা কি আমকে দলকলা দেবতা কো
0: তুমি মনিস মানে সবু কথা কো পচারব তুমরি যা দেবতা হতর বাগিয়র কথা সবু জানবা কো ইয়াব নাই সবু জানলে জি ইয়াব নাই নাই নাই নাই মুই কইবি নাই কইবি নাই
1: আর সবনা যিবা যিবা যিবা ইয়ে বুড়িটা বড় নাখরা বুড়ি মনুষ্য মলা আজ সকাল সকাল ভালোর মুখ দেখলা আজ দিনটা যাক বাহ দিনটা যাক কিমতি চলব সকাল ভালু উপর বলি বায়ণী আহরি আগ কিস কিস অছি এ গাঁ পলে যা চাল চাল সল্পু চাল
2: হার গুণা আসলা
3: মুই ঘর ভিতর কু যাউচি
2: আস আস সাঁতা আস এ দেখ পুপলি তোতে দেখি করি লজেই যাউচি
3: ওই আর গুণা সাঁতা আমার টগি মানকু তুই নেই যিবু আর টগি মানকর মা মানকু পচারবু নাই
4: আম ধাঙ্গড়া মানকর বাপ থিলে ছি না
2: কি সে সব কথা ভাষা ছিড়াই দেল আমি কিছু শুনি পারলু নাই কি জানি পারলু নাই আমার টকি কুচুরাই করে নেই যাব নাই তো
3: সাঁতা পিলা অসুচি কথা কো নাই
4: লাজ খাউচি তাকু সে কিস কইব
3: ওহ আজ সর্বু সাঁতা তাঁতা বলে কেতে বলেই তাঁতা এ আর গুণাকু নইলে কিস মাড়িয়ার ঠিকনা করতিলা কি গোটে বলি জিও পুপলি তাকু এ দাঙ্গড়া বিবাহ
4: এ পুপলি কোগড়া পরি গাড়রে লুচরে চড়বো নাই
5: কি রে সাঁতা কথা কহুনু যে
4: এতে লোক আগরে কি কথা কইবু যুটি কথা হবো সেইটি না
3: দেখ দেখ দাঙ্গড়া দাঙ্গড়িকু দাঙ্গড়ি দাঙ্গড়াকু কিন্তু দেখুচন্তি দেখ টুনরে কথা নাই মাত এ পিলা মানে টুনরে তালা পড়ছি কি রে
5: আমি তো তোম গাঁকু আসলু তুমি কেবে যাব আম গাঁকু চৈতকু আস
3: এ পুপলি দাঙ্গড়া তোতে পচারছি পরা কবাটকু আউজি করি নক চাবুচি কিস পাই তো জবাব দে
2: তাকু কিস পাই পচারছু সাঁতা তোর নিজকু নিজে পচার সামালি পারুনু কি
5: নাই কিস কৌতিল কি আমার গাঁর বন কু বেশি সম্বর মনে উলাইছন্তি লোক কৌচন্তি কলাহান্ডি বন রু বলিয়া কুকুর মনে ঘোড়াই আনছন্তি জন্তু শিকার বি হেতান্তা আর নাট বি হেতান্তা বলবা কথা তো
6: এ তোর জীবা সাঁতা
5: দিউডু আমি যাউছ তুই দেখ আসবু দেখ নিশ্চয় আসবু
7: ও ও দেখবা
2: হার গুণা গলা এলে পুবলির বিভাগর কথা কিছু পড়লা নাই যে
7: এ তোর তো সে বেজনি পাকু আইছিলা আর কেবে আইব
2: ওই
7: বাড়ি বুড়া ঘরে আছো কি
3: বা নাই সাঁতা
7: কোড় গলা সোনা দেই
3: মুই জানি নাই
7: ও ও মুই যাওছি এলে
3: কিস কাম তিলা কি
7: ওই ওই
3: বাস লে কই দেবি
7: এ বালমুটা খেণে গেলা
3: মুই না জানে
7: হউ হউ হউ মুই যাউছি
3: ই দিওডু সাঁতা কাম তাও ন তাও চুচারে বারিক বুড়াকু কজি আসবো সতে বারিক বুড়াটি কাম না মোর পাখরে কাম কি
8: বারিক বুড়া বারিক বুড়া ঘরে অচ্ছু কি এ বারিক বুড়া
3: এটি আসলা লেনজু সাঁতা বারিকটি তার মিশা এতে কাম কি

0: শ্রোতা বন্ধু, গুরুবার সেই সময় মানে রাতে 9:30 আপনার সমস্তে অপেক্ষা করছেন হাস্যরসর কার্যক্রম সজ মৌজ শুণবা। সজ মৌজ কার্যক্রমে আজ আমি অছু মু রঞ্জন কুমার বেহরা,
1: মু আজ্ঞা উদয় শঙ্কর জানি,
2: আউ মু সুপ্রভা,
3: মু শ্রিয়া পটনায়ক,
4: মু পুষ্পাঞ্জলি
5: এবং মু প্রিয়ঙ্কা পাত্র।
0: আমার তরফর আপনার সমস্তকু
6: নমস্কার।
0: আজ এতে স্থান পাইছি হস কথা, কৌতুকিয়া প্রশ্নর উত্তর, তা ছড়া ব্যঙ্গ কবিতা। তাহলে আউ ডেরি করিবা নাই, কার্যক্রম ভিতরকু যিবা। তাহলে প্রথমে হস কথার আরম্ভ করিবা। আজ্ঞা, ঝিও পিলানক হোস্টেলরে সাধারণত ওয়ার্ডেন থাকে, সেমানকর ভলমন্দ বুঝন্তি এবং সেমানকু সাহস আউ সাহায্য করন্তি। বর্তমান সেমিতি এক ঘটনা শুনিবা, হোস্টেলরে ওয়ার্ডেন আউ পিলামানে কথা হউচন্তি।
7: আরে রিয়া,
8: কো
7: জানছ না জগরে ভোক লাগুছে?
8: মতে মিশা ভোক লাগুছে টিকে।
7: অচিক তো পাখে কোন
8: মো পা কিছি নাই লো।
7: আরে জানছ কি নাই, সে ম্যাডাম করো আমার ওয়ার্ডেন ম্যাম নেকি, ওয়ার্ডেন ম্যাম তাঁকর রুম রে নেকি চকলেট অছি, বিস্কুট অছি, হে ভগবান, হরি কোন কোন কোন কোন সব অছি,
8: হই কি এতে উড়ি খাই বড়া
7: অছি, টান দিলে জোনা পড়িব নি জানছ না,
8: জিবা কি লুচি কি আনবা,
7: যদি ধরা পড় জিবা রাতে দেখে, রাতে 11টা বাজলানি,
8: লুচি কি জিবা রে আনবা,
7: শুইথিবে তো যাই কি ধরি কি গুটে পড়ে আসিবা, জোরে সাউন্ড হবো কেমতি করিবা সেটা,
8: ধীরে লুচি কি ধরি পড়ে আইবা,
7: হো ঠিক আছে জিবা চলে।
9: এই এই কে সেটি কে
8: বন্ধ হয়ে গেল ম্যাডাম। তাহলে কোটি যাব, তোমান তো জানিছ সব বন্ধ হয়ে গেল, কোয়াড বাহারছ
10: ম্যাডাম? আপনার রুম কো
7: এবে আপনার রুম কো যাব,
8: মো রুম,
7: হ্যাঁ ম্যাডাম,
8: মো রুম কাইকি
7: আপনার রুম রে নেকি ম্যাডাম, মো দেখিছি লিখি চকলেট বিস্কুট সব আছে তো সেথি পাই যাব।
8: হ্যাঁ
11: আই ওরে মা,
0: আগে সজ মৌজরে স্বামী স্ত্রীর কথাবার্তা টিকে শুনিয়াকু ভাল লাগে, আউ আপনমানে বি অপেক্ষা করিথান্তি মানে কেতবে স্বামী স্ত্রীর কথাবার্তা নিয়ে হস কথা আসব আমি শুনব, তবে চলতু শুনবা এই হস কথা।
9: এই লোকটা উপরে সকাল চিন্তা মারা বেড়ে এই যে ঘুঙ্গুড়ি মারুচান আজ উঠিল
0: বেকার, কিছু গোটে কাম নাই তোমার,
9: এত জোরে ঘুঙ্গুড়ি মারিব না তুমি,
0: মানে তোমার তো এত বিরক্ত লাগুছে, তুমি কান বন্ধ করে শোন,
9: হ্যাঁ হ্যাঁ সেইটা হি বাকি রইল, কানরে তুলা দেই কি শুইবি,
0: আও মতে তো নিদ্রা যাচ্ছে না মু জানুছি কি,
9: হ্যাঁ
0: বেকার,
9: সকাল টু মোর মুডটা কিমতে অফ আছে তুমি কোন দেখা যাওনি, ঘুঙ্গুড়ি মারি কি শুইলনি 10টা হইছি তো, এত জলদি নিদ কোন ভাই,
0: তোমার মুড অফ আছে
9: আও গন্ডা,
0: তুমি তো পুরা সুন্দর দেখাউছ, আচ্ছা কোন তোমার মুড হয়েছে কইল,
9: 10টা হয়েছে কি নাই বাবু পড়ে আসলে শোবা পাই ঘুঙ্গুড়ি মারি কি,
0: আরে দিন সারা পুরা পরিশ্রম কইকি রাতে 10টা বেলা নিদ পড়ে আসছে,
9: না না সকাল টু রাতে হেটে 10 বাজিলানি, মু ভাবিলি মনিষটা কিছু গোটে কহিবে বলি,
0: আচ্ছা
9: হো ছাড়ো,
0: হো
9: গোটে কথাটে পচারিবাকু উঠেইলি,
0: মানে রাতে 2টারে
9: 10টা হয়েছি বা,
0: আচ্ছা
9: আচ্ছা এই যে হম দিল দে চুকে পিকচর রে হিরোইনটা কি আছে কইল,
0: হম দিল দে চুকে সনম এই ফিল্ম রে কি হিরোইন আছে,

কথাচিত্র কল হো না হো। কণ্ঠশিল্পী হেলে সোনু নিগম, গীত রচনা করছেন জাভেদ অখতার, সঙ্গীতরে সজাইছেন শঙ্কর এহসান লয়। তবে শুনিবা কল হো না হো কথাচিত্রর এই গীতটি।